কনিগিগ আকাশবাণী শিলং খবর পুলিয়ে সানি জানা কিমাত বকংসান যোগ খবর পিনলং জিঙে লঙ্কি হালোর কিং তৈর বার্থ আইকমি ঘালিয়া হামাউিয়ং দিয়ং সুহ হুন উলাম্ফং হালোর কিং কাম হুকুম ক অফিস ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট জো ইস্ট খাসি হিলস ইয়া বারো কি বিডি ও বান আই জিং টিপ ই পাটবা হালোর উ সিঙ্গল ইমার্জেন্সি নম্বর ইউএ ইউএ আর দাওয়া কি নং এলাম জগ কুরলুং দলং নং লাইন দা কিং টক কেট বিয়া হালোর কিং ইয়াব জগ বা তাইলান লিং দো নং লাইন উবানা কিছু নং পেরমাদান বাট খটপন লং জিং খি ক অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস হাকারি ইন্ডিয়া খাংলুট কি দোকান দে দাওয়াই হামে ঘালিয়া কি খবর কিনা ইয়া কিং এলাম খুমি বিয়া হাকবে দে বা কিং

nga sina skaparang na basiko ti kha adongja wamangni secondary education education certificate ko machoratna gamak tak pa basirang ni manderang na ski era na cholko onangenga ne lekha notice ga pa o emboss jana pata ha altu patte do gasto ko galangna matna gata blon government center rango candidate rang do gasto ko galena matgen ne board agana ha do kamako poraya skiani gadang ko thangdo da patna aru makhangchi block da patna dal begapa ja khu de gapa onge aba chinga gapa ane emboss thala tang ha SSLC supplementary examination hajagani kugruk dokni result ko knal me kugrukni tharekni princhi sa bajio meghalaya board of school education emboss parakatken result ko tura aro shillong ni office rango thape don jawa ane board wiat ha chatru chatri rang wamangni result ko office ni website doni ko ni naman gen ane parata ha patangaman basi bongani gisep bo india ni asungma ko do kamako economic ni gadang tharak pasrangi ga paraoni meghalaya do kesa adok tamsa onginga ane parakata ha se rakhianiyo gdp ni annual growth rate chibunga 0.3% onginga se rakhi ga pa client associate ni report ko parakata ni gata de financial year hajagani kogruk bunga ona apsan somayo asong ni average chibri sotsni chat chibri points sotsni chat person ni gata thangdowa au adokni economic da rorwaha ne report ko parakata ha adokni da rorwani yo tal big pound galgapa ungi prime program ni ngo startup ecosystem ko apal patata ha tourism mo da rorwaha arom bsi gmeko thangka bota bariha ne thala tang ha rkachuani aro project rang jekai shillong technology park takabarango kham rangko onangani cholrang pangdapkin ne pangdapkin aro meghalaya adokni economy yo da rorwani ko black tapatkin ne report ko pharakata ha Lum Sirmano, Sri Simen, Project ko namniki rabagapani bitango me khogrikni thariko public hearing ko ungatna amengani oni phlanga ha. Ilaka nongkli ni executive member holding bamon project na chakpa e chakpa aniko aganang ha. Thang ni chang thomani ko ungata ha jion songni manderang aro damchkhung. Songni dilgaparangni namdakaniyo company baksa soi khanga ha ne wagana ha ya project ni gata jol thangni chadamberangna khamrangko onna khamrangko matna cholongin ne wagana ha aro authority rangni gata ilaka thabukani ko manenga ne matnangpako wajega lata ha ndiba ya ndiba a anukaparang aro lum sirmen ni gamige chaingaparang ya hearing ko jega lata ha anukapani onna lekha dongija cement company na ilakani gata draisa arangko rainga ne matnanga taha motor vehicle ek rachis ko so chechetni section so pongani ngo gari no kabagama kana thathangni bimango sthari e rachina pasegate rachina shillong traffic police uyataha gari ko brainga pa aro gari ko phalinga parang district sports office transport office on government somaini gata somayo সোমাইনি গিসেপো নোকপা ওয়ানি কো থারি এ রানা নাং চমতকেন কাপাতনা উনগবা লেখা রাং খো নামে নাকে নি চিনা ফর্ম রাং খো সোমাই গতা অন চিনা আরো দাই রাং খো গাম চিনা আরো আর সি থারি আমা থারি জা নামে নাকে নি চেনা সুংদং গপা সাকান চিনা কুপা টেনি কো নাং হা জেরা কোদে নিয়াম নি গতা জাকু দি আঙ্গা আউনি কো দি আঙ্গা আউনি চকনা মাতগেন রামারাঙ্গো গাড়ি সালানি সময় নাল জকানি কো না আরো রংগ্রি খাম খানি কো থাকদোয়াটনা ডিস্ট্রিক্ট গমকো মোবাইল কোর্ট rangkho aru rakkapa jakurangkho di angenga ne pharakata ha yana kashwani shillong garo khobrang CSR ni abachingat kapa power finance project limited ni ngo west giant hills gmakni center health center rangna thanga khorbunga point chet dam ni sanabana niyo jakhalgba bostu rangko health and family welfare minister sri walat mikishila swalanga ha sub center rangna phc rangna chc rangna civil hospital na nangchumut gba bostu rangko swalanga ha aro takla skin laskin aro amlaren icds project rangni ngo dongeng pa anganwadi center rangna ba nangpa bostu rangko swalanga ha district ko sanabanani ko block ta patna kamrangko khainga ha nestri shila mintong ni district library auditorium mo program

কনিধক আকাশবাণী শিলং খুবর খিন জেনতিয়াও পুরে দাউলেনার ফওয়া কিখমাত এমকাম খুবর উ চিফ মিনিস্টার কনরাড কে সংমা অংু ইবরিয়ঙ্গ জেলা ছং ই হাগি খন্দ্র ইয়ে ক্লামু হাগ প্রোগ্রাম স্কিলেরেট আর জারা ফাউন্ড্রু কমান হোলি হকস হাতুরা কামেঘলায় মানগা গজলা গোসমাত ভাও কু হৈয় ইকট হাগনি সানস নন গুরুদেব ও মিনিস্টার ওয়াইলাত মিকি সাম সামগিটিয়ার সুমার মেডিকেল ইকুইপমেন্টস চৌরক গিথাও এ সুমার গু হা ফপো ইয়ংগা ডিস্ট্রিক্ট ওয়েস্টার্ন হিলস ডিসি অভিলাষ বারানওয়াল দ ওয়াই ইয়াগ ত্রৈলং আর হাজার ফাউন্ড্রু শিবন্তা নেউ কুন্তু ইয়া ইতলি ইক্রেলং লং বা কেলে কে স্পোর্টস ওয়াগ প্রোগ্রাম কালচার কিখুবর কুবনে কা মেঘালয় বোর্ড অফ স্কুল এডুকেশন এম্বোস দ খুদ কয়গি প্রাইভেট ক্যান্ডিডেট কেউ কুয়া উইলে ইয়াক এস এস এল সি এক্সামিনেশন কানি মানগা গলাট কা কবু গো আর ইয়েগি তুগুম্পু এম উ ইয়ে উপন্দেব ইয়াকনিক এক্সাম ইয়ে উমান নেই দাও ইংসমেন নে নেই দুনা তুমবুন হে ইয় খট কাতকাম গ ইউটিউব উৎপন্মি কা এম্বোস মেম গ কন্দন গো বো ইরতা কাটব কামতে কিউন কিউন গো থ্রং উইলে ওপেনডেপ ইয়েকনিক এক্সাম মাত্রিক ইয়ে ফি অপ্লাই কবোর্ড ছা গো অপ্লাই ইয়াকনিক এক্সাম মাত্রিক এস এস এল সি নগওয়ান গোয়ান গ সেন্টার গো দো হি দা কবোর্ড খনং ও ইউরাপ পুনসুক ছো ছো ই গো থ্রং উইলে ইয়াকনিক এক্সাম নেইলং গ এম্বোস কানি তো আমান গা গলাট ক কবু কিয়ার গো দো ওয়াই খনং ও কুন্তু ইয়া ইস্টার্ট ইটেপ হগজলা মুরাকুবি কমেঘালয় বোর্ড অফ স্কুল এডুকেশন এম্বোস মিন স্টেপ কসঙ্গি আর ভাও আট্রিক নয়সান আট হাজার আর ভাউন্ড্রু হে পর খাটবি বিজি স্টেপ উপন মি কে রেজাল্ট ইয়ং এস এস এল সি সাপ্লিমেন্টারি এক্সামিনেশন আর হাজার আর ভাউন্ড্রু নেলিয়ং গোর্ড পেন টেপ কলে ওয়াই ইয়গ রেজাল্ট ওয়া দে হা কি অফিস ইয়ং গোর্ড লাহাতুরান হাশিলং কামতগি খনা ইয়ে ফিউ পাই ইগ রেজাল্ট ইয়ং ফি হা ক অফিসিয়াল ওয়েবসাইট ইয়ং অফিস কা মেঘালয় মানগা গজলা কোকু ভা হেলিয়ং ইয়ং ইয় ইকট হাগ্রি ইন্ডিয়া ওয়ার গুবি হাগনি সানস নাম গুরুদাব কা জিডিপি ইয়ং গজলা মানগ খাট সান পয়েন্ট লে নাকা হাগি সাম ইনি তো আকাত কামগ রিপোর্ট উরমি দা কা ওয়েলথ ম্যানেজমেন্ট ফার্ম ক্লায়েন্ট অ্যাসোসিয়েটস কাত কামগনিক রিপোর্ট ইয় ইকট ইয়ং গজলা হাগনি সানস নাম গুরুদাব পন্তামে ইয় ইয় ইকট ইয়ং গরি হি ইভ পয় দু খাট সো পঞ্জাও ফ্রা নাকা চিসপা হাগজ ইপর দে নির্পন্না ইকু হা এরকম বৈতঙ্কা

কনিগদেগ আকাশবাণী শিলং খুবর বনপুলি দা লাসেউ দর্শনরম কিমাত কিব কংসান জং খুবর কি সামলা কিলং বর জিংখলান জং জিল্লা ও মিন্টি রং বা জিল্লা ও কনরাত সাংমা হাক স্কিল রেট 8800 কল্লালং মেঘালয়া ক জিল্লা কব কিউ স্টেট নপদেন কি জিল্লা হাক ইয়ক কন হাক রি ইন্ডিয়া সাম উমিন্ত্রি ওয়েলাত মিকি শিল্লা ইকিতিয়ার ডনকাম হাক কয় কখিয়া হাকলেং ওয়েস্ট জয়েন্ট হিলস ডিস্ট্রিক্ট প্লি উ ডেপুটি কমিশনার অভিলাষ বারানওয়াল এক ট্রেলং 8800 হারি ভয় ডিস্ট্রিক্ট কি খুবর কিবনিয়া উমিন্ত্রি রংবা কনরাত কি সাংমা হেনেক স্নি হাক জিংক্রেন হাক স্কিল রেট 8800 ক প্রোগ্রাম কবলাপন লঙা হোলি হক স্টুরা উলঅং বা জিংখ্লাইন মেট কবর জং মেঘালিয়া ক সং হাকি সামলা জংকা হাক নিক প্রোগ্রাম ক সরকার কলাসা মিকি প্রোপেল শাকি নিউজ পাক নাই পুফরা মুট কি নং ইয় বন্তা বাট কল আই টি লাইফ সাউথলি কি ওয়ার্ক অর্ডার কি সং দর পালাত খান রিও পঞ্চান খন্ডাই ক্লোর টিঙ্কা হাবো স্কিলস মেঘালিয়া বাট ক এস এইচ সি ডি এম বানপিন ইয় জিংহিকা ইয় পালাত সাউ হাজার মুট কি সামলা জং রিলোম গারো উমিন্ত্রি রংবা উলঅং বা পালাত সানপুফরা হাজার মুট কি সামলা কিলা পিনরুং করতে গেলদি হাকি স্কিল প্রোগ্রামস কি ফের বফের বাট পালাত আর ফুফরা হাজার মুট কিলা শাহিকাই খাত খন্ডাই হাজার মুট না পেরেং জংকি কিলা কৃষা নেলাদি কিলাত ইয় কাম ইয় জাম উলঅং রু বা সরকার কথমু বন আই জিং হিকাই কি লাইফ হাজার মুট কি সামলা হা ক ফাইনান্সিয়াল ইয় 8800 আর ফিনয় দা কাবা পিনলে জিং মুট বন পিন ইয় কিলাত ইয় কাম ইয় জাম কিলাত সেন কাম ল জং বাট কি বুজ ত্রৈ কাম বন পিন খ্রে কি না কাবেন তা কলা ওয়ে ক মেঘালয় বোর্ড অফ স্কুল এডুকেশন এম্বোস ক খাট অ্যাপ্লিকেশন ইয়া কি খা স্কুল প্রাইভেট না কবন্তা ক এক্সামিন এস এস এল সি বান আই লাট বিয়াং সাশি সেন ইয় কি টু কি বাকলাম লা বান পেন্ডেপ ইয় ক এক্সামিন না কি দাও সি মেট লি কিনো কিনো কি দাও হা গজিং পিনা বলপন মি দা এম্বোস ল অং বা অমদন জিংখাং লাট ইয়নু ইয়নু রু হলর কর্তা বাট অন আই লাট ইয় বারো কি বা কোয়া বান পেন্ডেপ ইয় ক এক্সামিন এস এস এল সি ওয়াট লাদা কি লডন খাটনু কাটনু স্নাম রু ক বোর্ড কল অং রু বা কি বা কোয়া বান থ ইয় কিনিক এক্সামিন কিলা বান আপ্লাই না কি সেন্টার কি বা ডান লুপা বান পেন সুক ইয় কি কে এম্বোস কল অং বা কিনিক সিন জাম কলং উমাও জাম উব খ্রাও বান পেন খ্লা নি কিলাত পুলে পুথি কি বা কিনথুপ লং ইয় বারো হাক জিল্লা বারো কোয়াই ক মেঘালয় বোর্ড অফ স্কুল এডুকেশন এম্বোস কন পিন বনা ইয় রেজাল্ট জং এস এস এল সি সাপ্লিমেন্টারি এক্সামিনেশন 8800 লশাই কসঙি ক আরফু আর্তরিক উজমাং হাক পোর খাট ওয়ে বিজেমিন স্টেপ ক বোর্ড কপিন তেপ রু পাকান অমদন জিংপিন ই কি রেজাল্ট হাকি অফিস ট্রে কাম জংকা হাতুরা লি শিলং কি খা স্কুল কিলা বন পেজ ইকি রেজাল্ট জংকি লিংবাক ওয়েবসাইট জং অফিস কামিঘালিয়া কলা কলা লং কজিল্লা কব কিউ স্টেট ক ইয় কন না কি জিল্লা হাকি ইন্ডিয়া হাকি সান স্নাম কি বলাদ দা ক জিডিপি কব কিউ খাট সান পয়েন্ট লাই না শিসপা হাক শি স্নাম কাটকুম ক কাই ফট বলাপন মি ক কম্পানি ক্লায়েন্ট অ্যাসোসিয়েটস কাটকুম ক কাই ফট কজিং কিউ হাক ইয় কট হাক জিল্লা কলা তাম ইয় কজিং কিউ হাক রি কবলং খাট সাও পয়েন্ট নিউফ্রা না শিসপা কবলং শিলেন্টার হাদু স্নাম ফাইনান্সিয়াল ইয় 8800 কলাকদৌরু বা কজিং কিউ হাক মাং টিংকা কজিং কিউ হাক কাম জুঙো কাই বা কজিং পিনিয়ার ইয় কজিং সেং কাম ল জং হাপো ক প্রাইম প্রোগ্রাম কিদে কিজিং নো সঞ্জাং কি বখ্রাও শাহ কজিং কিউ জং ক ইয় ক কট হাক জল্লা শু শু ক কাই ফট কল অং রু বা কজিং রয় জিং কিজিং থে বাট কি প্রজেক্ট কুম ক শিলং টেকনোলজি পার্ক কিলা কিন তিউ ইয় কি লাট ইয় কাম ইয় জা